দয়ালে দীননাথ মায়াকর শরীর স্বস্থ ক্ষীণ সময় সিমরন্ত নানক রাম দামোদর মাধবে গুরুর সৎসঙ্গ জিও ফতে কবুল করনে ওয়াহেগুরু জি কা খালসা ওয়াহেগুরু জি কি ফতে। তুম কহিয়ত হো জগত গুরু স্বামী হম কহিয়ত কল যুগ কে কামে তো কি হ্যায় মৈ কি হ্যাঁ এদি বজাহত ভগত সিরমৌর শ্রী রবিদাস জী বয়ান কর রে তুম কহিয়ত হো জগত গুরু স্বামী হম কহিয়ত কল যুগ কে কামী। ইস যুগ দে মনুখ দা জেড়া অগুণ প্রধান হ্যায় উস দা জিকর পে করদা। হর সময় হর যুগ দে এক অগুণ প্রধান আউঁদা, এ মৈ আরজ করদা। বাকি অগুণ ভি হুন্দে ন, ও জ়ের সায়া হুন্দে ন, এক অগুণ প্রধান আউঁদা। হর ব্যক্তি দে বহু গিনতি দে ইকোই তরহ দা অগুণ মনুখতা দে অন্দর প্রধান হোবে। 67 ফিসদী দে অন্দর উস নাল ফির তুলনা কীতি জাঁদী। ইস যুগ দা অগুণ কিহড়া হে? হর যুগ দা আপনা গুণ হুন্দা হে, হর যুগ দা আপনা অগুণ হুন্দা হে। হর ব্যক্তি দা ভী বুনিয়াদী গুণ কোই এক অদ আউঁদা, বাকি গুণ ওদে জ়ের সায়া আউঁদে নে। হর ব্যক্তি দা বুনিয়াদী অগুণ এক আউঁদা, বাকি সারে অগুণ উস এক অগুণ দে পিছে চলদে নে। শ্রী রবিদাস নে জো ইশারতন গল কীতি হে, এনু জগত গুরু বাবা ভকত দে অবতারী পুরশ, ইশ যুগ দে অবতারী পুরশ, ধন গুরু নানক দেব জী মহারাজ জিস তরহ খোলদে নে, এ মৈ থোড়ে সামনে রখা। পূর্ণ তৌর তে উনহাঁ দে বোলাঁ নু মৈ খোল সকাঁগা, এ তে সমর্থা নহীঁ, পর কুছ জো সতগুরু নে শক্তি তে প্রেরণা জিস তরহ দি প্রদান কীতি, মৈ থোড়ে সামনে রখণ দি নিমাণী কোশিশ কর রিহা। কল কল ওয়ালি কাম মদ, জিনহাঁ নে কদি সিলসিলাবার ধন গুরু গ্রন্থ সাহিব জী মহারাজ দি বাণী দা পাঠ কীতা হে, এ আয়া হোবেগা ওয়াক শ্লোক মরদানা পহলা। বহুত সারে এসা কেন্দে নে ওয়াক মরদানে দা, পর জো পহলা জো লিখে হ্যায় ফির উস তো কী লওগে? বোল গুরু নানক দেব জী দা হ্যায় মরদানে দে প্রতি উচারণ কীতা। জেসে সারঙ্গ রাগ দে শব্দ গুরু অর্জন দেব জী দা হ্যায় সুরদাস দে প্রতি উচারণ কীতা। কুছ গিলা মরদানে নে মনুখতা বারে কীতা শহর দে বন্দিয়াঁ বারে। সাহেব জিস ঢঙ্গ নাল যুগ দি তসবীর খিচদে পে নে, ও ধ্যান নাল সুনলা। কল কল ওয়ালি এ যুগ কলালী হে, কলাল উসনু কেন্দে নে জো শরাব বনান।